ඉතින් දෙවි වාත්ක කිතාත්ම එකයිද දචියෝ ආගාඩි පාඩිනේ තියන කෙහි පොනි ඔලන් බර්මන බුද්ධියා ලාපු පාචික පල්ලන් කාශාරී මනි තිමාකි කරුණා ගරේ රජසනේ යෙන් වේලා දෙකියෝනි සාරයි දෙදාරු බොනයි දිනුව හොලා සජිල මනි ගම්මා කෙටිවරි චොරිවරි පන්නේ සබලේ මොබයිල් බග්‍රහයන් මොබයිල් බර්තන් ජන බුව ජාය මොගර බන්දි චාර බන්දන් සප්පයි බාරිය සන්ත දෙර ගෝෂයි කොන්නල මා බවගේ කි තිරසුලි විත් මාමිසිනේ කොලා තපයි අනි කුමාරිනේ චොලා මායන මරනු හොලා শুদ্ধ জলপনি বগদা ছমান মতি জিমা মন বগচা সৈরি তালে পেরি বেটালা বন্দি হাউ তিনি পানি দেখাই না চিতালে হে ভাই হো মন্দ চুমার নলাই চড়দাই না কাল কেই গরি মলাই বাঁধনে উপায়ে বর্ষক সময় গরুলা মরনে নিশ্চয় ছদৈছ মরুলা নম্বরি হুঁদিন রে কে একপাল্ট পাপকো ডর রতি বর নাখি তাইলে বুয়ারি হারিলি সই পাপ আইলে পরকট হুন গায় তেই পাপলে পামারি হিন্দি বাতকে তুমি লিখে নিন্দ্রাকা বসমা সবাই পারি গায়ে সীতা মাউতাই রোদে নিন্দ্রা বাট বিউ পিকন তা সমঝে রিহাল হুনি রাম সীতা বনম গর বসেছেন রে নিন্দ্রামা পারিছেন রে ছক পরিছেন ঝলাচ্ছ বিউদা কে বিন ছাইনে ঝরসঙ্গ বিহাল বর বসেছেন রে রামলে ছোড়ে হিঁড়েছেন রে অব কাহ জানি বিন্দ্রবনকো জঙ্গলমা একলাই পরিও মাই মেয়ে ক্যাটাগরি তেসে মনে ছ पानी को पनेरो फुलबारी आमेरो गजुर बसौ नाइ रह्यो उठा न उठा शिला के दाजु हो पूर्वै उजेलो भयो ऐरात भर शिलो भन्दाखेरि देवी भागवत कथा मृत सारी विस्तार गर्छु अब देवीको महिमा अपार बुझानु लीला उनैका सब মাতখানি তাউলি তাশালা পানি খানে অঙ্করা ধেরাই গাড়ি চড়ে।